0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: mihar gading egar gade hamet salis fasikun algun din kuria megenda ehun teringe hobun show ge miha hisabun den algun gula laani malaka ya assalamu alaikum malaka
1: wa alaikum assalam
0: ko bakine halo
1: halo
0: varan rangalu to
1: ha
0: ah heme jati ni muninu busy ko do ha
1: rab busy ko
0: me rab busy ko le gade ga me ko saeng eche bol vije ehem kin a dan toy ge hela vegen nani
1: toy ge hela vegen ada
0: khas kollana
1: khas kollanda mizu aden adwa hore agadina
0: okay ehem lave genes teni minge tan kole busy ko hore mizu call kur kolli minge okay goda kudinga hawale hunne ru nuane nu ndogu kuraka
1: e nuune nuune
0: okay inge ufar duha ka gede
1: aare ho
2: mi e shahre kaalu দিলতি হেউলাফা সৌদাগরিকে আহকা আদাগ মতিং এদ্দু হেকি আসুরাফা শহরুগে মক্তোগে হিঙ্গালমা এ ননকুই বোডাকামে কিবুর বেরি কামে নেতি এ সৌদাগরু একি ফান্তিগে মিহুন্না সালাঙ্গালাঙ্কো হি সামাসাকু নন্দি মিহিন দিয়ে দিউমুগ মুস্কুলিবে গ্যা বারু দেরাবে মগমতি ফওয়া মিহাকা মি সৌদাগরাদি মাবি খিয়ালে ফিকুরে নেতি হিনি তুমবুম কায়কু সৌদাগর এনাগ জীবু মুফুরা দিনারুনাগা এ মুস্কুলি মিহা দিফি এহিন্দু এ মুস্কুলি মিহা এনায়কি মুলু জাদুকরিকমশা দহিবিত কামেনেতি এনাং এহিবা মিহাক এমিহাকু বে নুংকামি কোদদেন নাদুরে বুনিফমা কামবুনি আদি সৌদাগর বেনুমবনি কোংকামিতো সওয়াল কুরি এ সওয়ালায়কো সৌদাগরগে বুদ্ধিয়া শয়তানা সওয়ারুবে এ দিলতি ফুলগো হেও সৌদাগরগে বিস্তুমা দহিবি

0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: নদী একে মেঘাটস দিভেই এফএম।

ফতুগে আহলুয়েরিন নাই মুশরিকুঙ্গে থেরিং কাফির উই মিহু ফাল ওয়েগিম ওয়া দলিল ইউরেঙ্গে গাথং আতুই জমদ দাঁদিং ইউরেন তিবি গুই দুখুল্লানে বয়ুকম গানবে।

0: হাজরতুম ফুন বিবি রসুলকে তাহিরু কুরব্বা ফাবা ফাইফুতকে এ রসুলা কিয়াবা দেবতে
1: ফিহা কুতুবুন কাইমা
0: সিদা বিগম বা হুকুমতা এ ফাইফুত গাবে

0: ربه.
1: ইউরেঙ্গে ভেরি রসখলাঙ্গে হযরত গা ইউরেঙ্গে জজায় কি ইথাঙ্গে দশম খোর তং হিঙ্গা হিঙ্গা হুন্না আদন এ কিউন স্বর্গে তকে ইথাঙ্গা ইউরেঙ্গ আবদুগে আবদ দেমিতি বিনে গতুগে আল্লাহ ইউরেন্ন রুহি ওডিগেম বে আদি ইউরেঙ্গ একলাঙ্গে দিব্যি নিয়মত রুহি গেম বে এ নিয়মে লিবে হুশি এ মিহাগে ভেরি রসখলাঙ্গে বিরুয়েতুই মিহা কাশে.
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টজ.

0: twist.
1: আসসালামু আলাইকুম। টি টাইম রিকোয়েস্ট কে মেদু গে শো আয় কি গবদল মে কোলিয়ার গন শাহুদা। টি টাইম রিকোয়েস্ট মিশো আর মে মেদুস ফাস্ট কার তিরি সিংহ মহামে কোরি গেন্দা রে হুন তিনি গে রিকোয়েস্ট তক হাস কোলে মিশো কোরি গেন্দা নে দেগো তক রিকোয়েস্ট কোলে মেন শো গা বাইর ভেলম বেন ওয়া ফরায়াত কো পিএসএমএ অ্যাপ মে দর কো মেসেজ কোরু মুন্দা নে ডিএফএম 91 মি পেজ মেসেজ কোলা এরো বাইর ওয়াম বাইর ওয়া হাক দাকা দম বেন ওয়া ফরায়াত তক হামে ফুরসত ওন্না শো গে থেরে লাভে কা রিকোয়েস্ট কোলা ওয়া হাক দাকা লাভা কে হাস ফরাত কা লাভে কং এদেম বেন জকম ওয়ান মেসে ফুরসত সোন্না শো আর মে কুরিয়ে গেন্দান কুরমি ফাহ কলে তো ফাস করি তিরি সিং মাহ মেহ মে না নোট করুম গে ফুরসত ফাহ জাহান দে মেতি মেসেজ করুম দানি হাম মি নাম হাম মি পেজ ডি এফ এম 91 এ পেজ মেসেজ কোলানি পি এস এম এ আ এপ মে দর কো এরুম মে কোলং গুড়াল দেন ফ্রেশ মেট কা ইবাল দেন বারে রীতি লাভে লাভে ফো বাদ দো কোলানা এ হুন তেরি না হুন তেরি গে রিকোয়েস্ট তা কাই কি গা
2: As you say sunshine
3: sunshine कहाँ से ढूंढकर लाते हो तुम ये सब प्राचीन वर्ड्स?
2: जहाँ से मैं आया हूँ।
3: ओह, तो आप यहाँ क्या लेने आए हैं?
2: प्यार।
3: जस्ट अ टिप। हमारी दुनिया में प्यार व्यार नहीं होता, तो शायद आपको खाली हाथ जाना पड़े, क्यों ना?

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালবে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগে ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগে মাগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালে নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফাহুটে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কলাং গন্দে বাবিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নেবিনামা একলেগে ফাণাম বেস তিমং কলেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দীন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাভিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানে কাং এগে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দীনুগে আদুউম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম মে রীতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দীন তাহুগে ওয়াহাকে কি হাকীগতেন্নে ওয়াহাকতাকে

0: والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: بسم الله الرحمن الرحيم
2: رحمن وانت رحيم وانت الله باسم فرم فشاغل
1: والعاديات ضبحا
2: نيواغ أدو إذم حرك الدعاء أستغندل
1: فالموريات قدحا
2: আদি ফিয়াওয়ালতকুম আলিফাং খড়ামুন দুয়া আস্তক গন্ধে বমে
1: ফাল মুগীরাতি সুবহা
2: আদি ফাতিহুগে ওয়াগুতগা হামালা দে আস্তক গন্ধে বমে
1: ফা আসরন বিহি নাকআ
2: ফাহে এ আস্ত এ ওয়াগুতু হিরাফুস বুরওয়ালে
1: ওয়াসাতন বিহি জামআ
2: ফাহে এ আস্তং এ হিরফুস তৌগে তেরেগা দুশ্মনুগে ব্যাগণুগে মেদব বদগনে
1: ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুদ
2: হামাকশ্বরুং ইনসানাই এনাগে বেরি রসকলাঙ্গে হারাম কোরুং বডুমিহিকে
1: ওয়া ইন্নহু আলা যালিকা লাশাহীদ
2: আদি হামাকশ্বরুং এ ইনসানাই একমগে মচ্চং হেকিবেরিয়া কুকং কশ্বরে
1: ওয়া ইন্নহু লিহুব্বিল খায়রি লাশাদীদ
2: আদি হামাকশ্বরুং এ ইনসানাই মুদাল লোভ কুরুং গদা মিহকং কশ্বরে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকা দা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: मौसम बहुत अच्छा है, वरद रीति
1: वरद रीति
0: वरद नम अभिदिल्ला होय दुए है माने कवा रोडी मा मडोली में का जाबी को कमक न दे को वायर मैं ते कबे समझे
1: अस्ता मैं एम भी मम्मी ने मौसम में मडो मडो हिंदोनी दो में हालत
0: आ नियोग तक हिदी पे मियाती एक अन्ना हफ्ता गन्ना न कम वाह बुनी मियादो
1: आहा
0: हुकुरो को फहा
1: हुकुरो के फहा ने मादी से को हमें कर नेड़े दो
0: রঙালো দেন এবতিবে ললা নুফেনি ফা নুয়াস হিঙ্গি আনেকা দেন এককা আমিলে আমি হ্যাঁ নুলে কুদি মেসে বউলে দেন একুদিন নামে দগে দেন লগর বনানি দেন সরকার মেহার মেরা সুগা বিজা মেরা সং ওয়া কামেন গে আমা গায়মস কম মে হফতা কো এফআর ডক্টর না নারহং এগে তাকা দানে বসকেন এমি হং গে হরিহা আনেকেচে লেগ স্যাম্পল তন্নাগা বাসাকে করাম বি হাম কোলো দিন তরিকে হরি মিয়া কে হিতা নার বা হাম কুরিয়ে দেবে তো বাজা বি আমদো ইলেন দো হাম দে কুরা হিবর করেবে না হাম কম কো জক সিঙ্গা বি গাওলে মে দেন হিঙ্গে ইয়া কা দেন কিতা করা হুম আ মারি দে তে সেলে নিতা নো ফেনে কম নো করা এক কম বেস নাই রা করে বি হ্যাঁ দেন তে উলেন ন হাম নামু নাই মা দিন কে খবর সাল করে দিবি জি এর গস দুফা মেরল কে না বাহ কসমিয়া কোনে ভারেন কারিগা
1: এন্তা সস্তু মিহারু এবার জেহে কান্নে কাস্তু তাঁকড়ে রাঙাল কুরং আলগোর দাবে যে বাঙ্গে
0: সরকার রঙালো খানি এ হিসাব দিয়ে আমাদের নুহিঙ্গি বারবারি কমাতি উড়ে তরকারি গিনা কই মেবাই তরকারি কেম গ ইতর কলি মাহা রাগল মুলে বেনে
1: এ একুচ গ নকল দুনতেরি কামেক কে জাতুন কম হেং এই কি আনে শফিক তিবা ফা করনি এ না হুটং হুটেন জে হে ওর কামে নোনে হেন নো
0: আ নোটে হুটি গেন নো আনে
1: কমবেস কামে গন নানে তা করে বেটে
0: কমবেস হাম করে বেনে কমে গন না হাম ইসি দে দে সুরে না কান্তে তা গন না বাবর গন না
1: হাম সিহাত বেদম কি মি বড় মুহিম কি নাই শফিক অনেহ হাম হন নোনে তিম হামি প্রেসার বাদা দু মালে এমনি কোলেস্ট্রল দা মিচি টেস্ট করন্ত দেতরে দেতরে মি
0: এ তিম হন তিম হন দা না কোলেস্ট্রল দা কিডনি টেস্ট হই দে না মারকালো মারকালো লেবট এক মালে হাকর হাম আমি লাগে গে বেরে গত না বেন ভগত বায়া দে
1: ফসে হবে সে বইতা হেন নো
0: এ বইগা
1: শফিক কোন লাগে যা দেবি
0: ಲವದ ಮಿಹಾರ್ ವರ ದೆರಕ ಮಿದುವ ಮರಿ ದತ್ತ ದಾರಿ ಕೊಡ ಕುಜ ಗೆಂಗುಳೆ ತಿವೆ ಗೆಂಗುಳು ರೇಡಿಯೋ ವಟ್ಟಾಯ ಲಾಕೊಲ್ಲಾವಿ
1: ಅಸ್ತಗ್ಫಿರ್
0: ಮರಿ ದತ್ತ ರೇಡಿಯೋ ಏನೇ ಜಹದೆ ಲವೇ ತಿಕಿ ಆ ದರಿನಿಂದ ಲವೇ ಮಿರೆ ಆರಾಧನಾ ಇಕೋ ಆರಾಧನಾ ಗೆ ಲವೇ ಫಿಲ್ಮ್ ಒಂದ್ ದಮಾನ ಗೆಚ್ಚೆ ಕಮ ಸ್ನೇಹ ಗೊತ್ತ ಸಮಾವಿದ ಆಳು ರೀತಿ ಲವೇ ಕಮ
1: ಮರಿತ್ಯ ಕಣಿ ಆಸವಾಣಿ
0: মারিয়েতে আদে তিকু দিন না আসবানি সময় বড় বড় খাস সময় হাম ইংলিশ জাসলা লিয়ে ফেন নিল
1: সময় বড় মড়ু আনে হাম হিতং আরুয়া স্ক্রিন ও ইনানি ফেন না
0: হ্যাঁ একলো বড় হচ্ছে ব্যান্ডা গাদি
1: এবে বড় বাজে রেখে এদে সময় আলগুন ফাতো বড় বড় শুকরিয়া ইংগে শফিক পকে দা
0: শুকরিয়া নিকলো হ্যাঁ

0: এগার জাহারতি,
1: বগুড়া অরিজিনাল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আর এক বছর আর আলু বেয়া তো মাঘ মাস থেকে তো বেড়ে আছে আলু বেয়া ইয়া
0: বাইরে।
1: এবারে
0: নিগে ইরাদ করে গুলান গুলান গে নুহুটেনিস গুলান হে মলা জাহাদে না বরবাজে রে কেদে বকেদা গে
1: বরবাজে রে কেদে।

0: আর মানে দেনলি বিফাওয়া মেসেজ কি WhatsApp নাম্বার হাতে তিনিং একেন হাই নোয়ে ফাই নোয়ে কলি বিফাওয়া মেসেজ
1: নিমুনম হুতি অফি হুগে কুদিন নাই কো বেবি রেগনুগে কিওমুগে তেরেন হিঙ্গা দিয়া কান্তকা মেদো আহরে সিদা বদল কো ওয়াহক দাকালম বেনু এ ওয়াগুতো আহরে দেখকি ওয়াহক তাকাকি হামেকনি সামাসায় কাং হাদা ফাহুং গিয়া দিয়া মগমতি এহে মানে নেগুন্নাম মাফ কুরা শেবুনেলি বর ফরওয়া কুডকো মিয়া দোহরে গবুল কুরং একি মাফং এ দুমেনু এই কামন রেকেন দেখকি ফিন্ডি বাহানায়ে তিবাগে হিতুগা আহনামে দো অন্ন সাফ লোবি মজলা কাং হাদা আহরে না ওয়াকিবা বেনু নোয়াতি তিবা বিরুগন্ননি কামাবুনে এতা তিবি এমমেঙ্গে কুরিমতিগা আহরে হি হেদি কমমে দোহাকু তিবা আহন্ন দে গদরা ইহুতিরা মামেদু কুডাকো বিস বিসনালো মেন্নতি তিবাগে হুসাস্তকাং আহরে ফুরাসার কুরি ওয়াগুতু তিবাগে মুনমতিন ফেনুনু আসরা হিদ্দতিকাং আদিবে সাহারিং গে হাদানু ফিলাকে নেনুদে তি আহারিং গে বাবেরিয়া আহারিং গে রাক্কাতেরিয়া আদি আহারিং গে এমমে গ্যাং একুরিয়া নামাবেস তি বায়া গদর কুরা বাইগে কুরিমতিগা আহারিং তি বালা দুগন্নাওয়ালি আহারিং বেনুমানি তিবাগে কুরিমতিগে ইশিন্দে সিদা তি আলোল বালাগে হুরে তিবায়ং হাগুয়া তেদুবেরি ফুরিহম মাফাকু মাফং এদে মি মেসেজ আড়ুই বিজ্জনমা আহ্ন গুড়ালদি